আমের ভগীরথ আনগলু শিব সোরঠ শির ধরে এ বগদার খড় খড় নীর নর্মল গাজ গঙ্গা অবতরি এ জিবদার খড় খড় নীর নর্মল গাজ গঙ্গা অবতরি ও দারু বাতন সগর চারণ আন একদিন এক রামা নিকলি